0: শ্রোতা বন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। আকাশবাণী রাউরকেলা আপনার কার্যক্রম শুণুচার এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু, বর্তমান শুণবা শ্রীরামচরিত মানসর 205তম অধ্যায়।
1: টু জিরো ফাইভ

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজর বণপাহাড় গীতর কার্যক্রম। খড়িয়া গীত পরিবেশন করে বেলা শান্তি এবং টেটে। আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু, বর্তমান শুণন্তু বিবিধ ভারতী কার্যক্রম।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুছেন এফএম বেন্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। শ্রোতা বন্ধু শুণুছেন আম গীতরে কতটি ওড়িয়া চলচ্চিত্রর গীত, পরবর্তী গীতটি শুণবা কাবেরী চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শ্রোতা বন্ধু, আপনার শুনুছন্তি ভক্তি গীতর কার্যক্রম আরতি। ভারতী ভূঁইয়ঙ্ক কণ্ঠে শুনন্তু এই গীতটি, মহেশ্বর পণ্ডাঙ্ক রচনা।

শেষ হল ভক্তি গীতর কার্যক্রম। আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক প্রচার করুছ অতিপড়ী জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 435 ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু বর্তমান শুনন্তু আমার আসন্তকালি অধিবেশনরে প্রচার হওয়াক থেবা কার্যক্রম সম্পর্কে সূচনা আসন্তকালি সকাল 6টা বাজি 5 মিনিট শুনবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা 6টা বাজি 35 মিনিট রয়েছে শ্রীরামচরিত মানসর 206তম ভাগ 7টা বাজি 25 মিনিট শুনবে বিকাশধারা কার্যক্রম এথিরে রয়েছে আলোচনা নিশামুক্ত যুবপিঢ়ি সুস্থ সমাজ গঠনর আধার এ সম্পর্কে আলোচনা করবে সরিতা পরিডা সকাল 8টা বাজি 30 মিনিট রয়েছে সুগম সঙ্গীতর কার্যক্রমে অর্জুন চরণ সামল এবং গীতারাণী দাসক কণ্ঠে কতটি আধুনিক গীত 8টা বাজি 45 মিনিটে প্রচার করব বণপাহাড়র গীতর কার্যক্রমে ওরাম গীত পরিবেশন করবে আইলিন একা এবং সাথী মানে আসন্তকালি সকাল 10টায় শুনবে হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত দিন 12টায় প্রচার করব এনসিআরটি দ্বারা প্রায়োজিত।

নির্দেশ দিয়েছেন। ভুবনেশ্বর লোকসেবা ভবন হয়েবার গোটে জরুরি অগ্নি নিরাপত্তা সমীক্ষা বৈঠকটি অধ্যক্ষতা করি মন্ত্রী ডক্টর মহালিং রাজ্যের সবু মেডিকাল কলেজ, জেলা মুখ্য চিকিৎসালয় ও অলগা স্বাস্থ্যকেন্দ্র মানকে অগ্নি নিরাপত্তার ইহাদের স্থিতি, তার আবশ্যকতা ও আঘনু দিয়া যাইথিবা নির্দেশর পালন বাদে সমীক্ষা করিছন। এই অবসরে মন্ত্রী শ্রী মহালিং কহিছন, রোগী মানকর সুরক্ষাকে সরকার সর্বোচ্চ প্রাথমিকতা দেউছন। হেতির লাগি সবু স্বাস্থ্য অনুষ্ঠান মানকে নিয়ালিভা যন্ত্র মানকর নিয়মিত যাঞ্চ, ধারিজ হেতিবার সুরক্ষা মানদণ্ডকে কড়াকড়ি ভাবে পালন করবারকে সে অধিকারী মানকু নির্দেশ দেইছন। রাজ্যে শিশু বাটিকানু তিন শ্রেণী তক ছাত্রছাত্রীঙ্কু মাহালিয়া স্কুল ব্যাগ দিয়াযিবা, এ বাবদে জিলা শিক্ষা অধিকারী ও জিলা প্রকল্প সংযোজকঙ্কু ওসেপা তরফু চিঠি জরিয়ে জনাই দিয়াযাইছে। ব্লক স্তরথি ওসিক তরফু নূয়া স্কুল ব্যাগ যোগাই দিয়াযিবা। প্রক্রিয়াকে জলদি শেষ করবার লাগি রাজ্য বিদ্যালয় শিক্ষা প্রাধিকরণ তরফু নির্দেশ দিয়াযাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। ভুবনেশ্বর সংস্কৃতি ভবন পরিচ্ছন্ন আজ ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ তরফু 2023 ও 2024 বছর লাগি রাজ্য চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা যাইছে। গোটে সাংবাদিক সম্মিলনীতি যোগ দেইকরি সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ বছা হইতিবার কলাকার মানকর না ঘোষণা করিছন। 2023 বছর লাগি পুষ্করা আউ মাই সুইট হাউসওয়াইফ কে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার মিলিথিবার বেলে পুষ্করার অভিনেত্রী সুপ্রিয়া আউ মাই সুইট হাউসওয়াইফর অভিনেত্রী নয়না দাসকু শ্রেষ্ঠ অভিনেত্রী আর ধোরে বাবু ধো চলচ্চিত্র লাগি হরিহর মহাপাত্রঙ্কু শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার মিলিছে। সেন্তা 2024 বছর লাগি আশ্রম শ্রেষ্ঠ চলচ্চিত্র, পাওয়ার চলচ্চিত্র লাগি বাবুসান শ্রেষ্ঠ অভিনেতা আও ভগিয়া ভারিজা লাগি দেবজানী দেহুরিয়াঙ্কু শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার মিলিছে। জ্যেষ্ঠ মাসর উজ্জ্বলপখর একাদশী তিথি অবসরে আজ পুরী শ্রীমন্দির রুক্মিণী হরণ আও বিবাহ উৎসব নীতি করা যাচ্ছে। এই নীতি লাগি পহেলা ভোগমণ্ডপ শেষ হবার উত্তরু সর্বসাধারণ দর্শন বন্ধ রহিতিলা। দর্শন পাখাপাখি পাঁচ ঘণ্টা তক বন্ধ করা যাইতিলা। নীতিদিনিয়া নীতিকান্তি অনুসারে আজ সকালু শ্রীজীউঙ্কর মঙ্গল আলতি, মৈলম, তড়প লাগি অবকাশ, গোপাল বল্লভ নীতি হবার উত্তরু সকাল ধূপ হইতিলা। সকাল ধূপ পূজা বসিথিবার সময়াথি দক্ষিণী ঘরে শ্রীমদন মোহনকু শ্রীকৃষ্ণ বেশতি সজা যাইতিলা। তার উত্তরু খেপ খেপ করি সবু নীতি করা যাই করি বেলবুড়ে শ্রীজগন্নাথঙ্কর চলন্তি প্রতিমা মদন মোহনকর সাঙ্গে দেবী রুক্মিণীঙ্কর বিয়াগর হেবা। ভারতীয় কৃত্রিম অঙ্গ উৎপাদন নিগম আলিমকো আউ বরগড় জিলা প্রশাসন তরফু আজ সদর ব্লক পঞ্চায়েত ভবন মাহালিয়া সাহাজ উপকরণ বাঁটবার শিবির হয়েযাইছে। বরগড় উপখণ্ডর 284 জন দিব্যাঙ্গ আউ 58 জন বরিষ্ঠ নাগরিকঙ্কু হুইল চেয়ার, ব্যাটেরি চালিত ট্রাইসাইকেল, শ্রবণ যন্ত্র, ওয়াকর সহিতে ভিন ভিন উপকরণ দিয়া যাইছে। বরগড় সাংসদ প্রদীপ পুরোহিত কার্যক্রমটি যোগ দিয়ে উপকরণ বাঁটবার সহিতে দিব্যাঙ্গ সামাজিক সশক্তিকরণ লাগি এটা বহু জরুরি বলে কইতিলে। গলা বছর ভীম বই সামর্থ্য শিবিরটি চিহ্নট হইতিবার হিতাধিকারী মানকু এই উপকরণ দিয়া যাইছে। বৌদ্ধ জিলাপালকর কার্যালয়ন মহিলা ও শিশু বিকাশ সমন্বয় বৈঠক হয়েযাইছে। বৈঠকটি জিলাপাল বিভূতিভূষণ নায়ক যোগ দিয়ে জিলান মাতৃ আ শিশু মৃত্যুহার সমীক্ষা করে শিশু মৃত্যুহারকে কম করবার লক্ষ্যটি স্বাস্থ্যসেবাকে অতকা বরকস করবারকে জিলাপাল বিভাগীয় অধিকারী মানুষ জিলাপালকর অধ্যক্ষতাটি জিলাস্তরীয় প্রি কনসেপশন আউ প্রি নাটাল ডায়াগ্নোষ্টিক টেকনিক্স বৈঠক হয়েযাইছে। জিলান ভ্রূণ লিঙ্গ চিহ্নট আউ ভ্রূণ হত্যাবাগীর বেআইন কামকে পুরাপুরি রুখবার লাগি অল্ট্রাসাউন্ড কেন্দ্র মানকর উপরে কড়া নজর রখবারকে জিলাপাল নির্দেশ দিয়েছেন। নূয়াপড়া থানে জিলাপাল মধুসূদন দাসকর অধ্যক্ষতাটি মৃত্তিকা সংরক্ষণ আউ জল বিভাজিকা উন্নয়ন বিভাগর সমীক্ষা বৈঠক হয়েযাইছে। বৈঠকটি জিলান কার্যকারী হেউথিবার প্রমুখ যোজনা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, বৃষ্টি পুষ্ট অঞ্চল বিকাশ যোজনা, জলধারা যোজনা ও কৃষি বনীকরণ যোজনা মানকর অগ্রগতি বাবদে আলোচনা করা যাইছে। এই অবসরে চাষী মানকু উৎসাহিত করবার লাগি জিলান পাঁচটা ব্লক ন পাঁচজন সফল চাষীঙ্কু সম্মানিত করা যাইছে। হকি ইন্ডিয়া তরফু ইংল্যান্ড গস্ত লাগি 24 জনিয়া ভারতীয় কনিষ্ঠ মহিলা দল ঘোষণা করা যাইছে। দলটি ওড়িশার চারজন হর্ষরাণী মিঞ্জ, পূজা সাহু, তনুজা টোপ্প আউ সুপ্রিয়া কুজুর রহিছন। আইবা মাসর 5-14 তারিখ তক হেবারকে থিবারি টুর্নামেন্টটি ভারত 7টা ম্যাচ খেলবা।
पहला

0: দাদা
1: হইগা
0: সবু কথা মানে তো শুনলা চাষবাস উপরে বলে ই বাগির হি সবুকে সোচ বিচার করি করি নিজর কাম ধামটাকে করবার আছে জীবন জীবিকা চলাবার আছে
1: হেলে শুনো তো
0: হই দাদা
1: আমার কিছুটা সূচনা মানে আছে আমার পাশে যেটাকে আমি

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরকে কণ্ঠে শুনছিলে আপকি কসম ফিল্মটির গীতটি। পরবর্তী গীতটি শুনতো দিলসে ফিল্মটির।

0: এই চমেলি কন করুছ?
1: কবাট ঝরকা বন্ধ করুছি, ভাগিটা পরা আসিনি আজি।
0: সেইটা কোদিন ন আসুত, আমি দিজন কন কাম চলাই দেবানি, সে আসি নাই বলি তা কাম তো পুনি মু আজি তুলাই দেলি।
1: এই এমতি কন চাইছ মা?
0: তুমকু ভারি ভাল লাগুছি, কিছু কহুন যে কহুন, মতে ভারি লাজ লাগুছি।
1: তমে তো মোর অতি নিজর ভি লাগুছ, নিজ লোক পাখে কন লাজ লাগে যে মু কহিবি?
0: সত কথা তো চমেলি, তুমি মিঠা খাইল না?
1: তমে খুয়াই নদেলে মু কেমতি খাইবি যে? আজি মো নিজ হাতরে তুমকু খুয়াই দেবি।
0: তারপরে মু মো হাতরে তুমকু খুয়াই দেবি, এইয়া তো
1: আ কর তো।
0: হ্যাঁ এই আ কলি আ, এথর তুমি আ কর আ। আরে রে, মিঠা ন খাই মো আঙ্গুলি চোবাই দেব না কোন? এমিতি দাঁতর চাপটি ধরিছ যে
1: কি ডাকুছি না কোন? বোধহয় ডাক্তার বাবু, কোন ভাবিবে কহিল? হে প্রভু দয়াময়,
0: কে কে সে?
2: মু বিরজি ঘাসি আগা, ভিতর পাখের ছতাটা রয়ে গলা, দয়া করে দিও।